0: আমাশ পানি মত হোশ কি যে যায় মুঝে তো কোই খিচে
1: তেরি ও বিগ 106.2 দ্য বিট অফ বলিউড।